আপনি নব কো নিখলে ইনু বলে জেসি কে বলে রে ইনু কাঁপতে লবো কো নিখলে রে ইনু।